আমার তোমরা জোর কাজী কাজী বকবো হস্তি তোর। যেটা মহাবত হাতি তে বেঠা সি কাজী ওনু কে রা হে মহাবত তু আপনি সহি মহিনে চ ডিউটি নহীঁ কর রা তে এদি সজা তেনু ভুগতনি পেগি। আরে